দেবে, ক্যাসেট প্যাসেটে গাইবা, কেতে যাও এমনি মেলোডিতে গাইবু, ভজন মেলায় পুজারে গাইবু, অষ্টপ্রহরী ভজনে গাইবু। সেই সময় সাথে সাথে তা কথা মানি তলকু ওলাইলি, ছাতকু ওলাই, মু যেটি পান দোকানে পান খাই, সে সঙ্গীত নির্দেশক সেইটি পান খাতে। সে সঙ্গীত নির্দেশক নাম হচ্ছে রুদ্র নারায়ণ রাহামা, তাঁর ঘর, সে এবে আম গহণে না, সে চালগলে। রুদ্র নারায়ণ মহান্তি সহ দেখালি, আজর ভয়েস শুনেলি, স্যার মু গীত গাউছি, মতো চান্স দিও কেমি শুনবে মো ভয়েস। গোটে অদ্ভুত কথা, গোটে পান দোকান থাকে, সেই পান দোকানে আমি খাও, পান দোকান পটপটে গোটে দেওয়াল থাকে, সে দেওয়াল ভিতরক গলু, সে দেওয়াল ভিতরে মু কতটি গীত শুনেলি, আর মতো সে বহু প্রশংসা কলে, কলে তুমি হি ফিট রেকর্ডে গাইয়া তোমার অমগ রেকর্ডিং।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে গেল গ্যাস পিএনজি কনেকশন নেবা আহুরি সহজ। সিকিউরিটি ডিপোজিট করিবার 3টি সরল উপায়। সমুদয় 4000 টাকা একা সহিত কিংবা 1000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা, নচেত প্রত্যেক দিন 1 টাকা।
4: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পান্ত 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক। আজই কল করন্তু 1800102982।
3: গেল গ্যাস, সহজ কানেকশন, ভরসা যোগ্য গ্যাস।
5: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ

বোম্বে টু গোয়া এই চলচ্চিত্রে শিল্পী ছিলে কিশোর কুমার এবং সাথী। রাজিন্দর কৃষণ গীতক সঙ্গীত সজাই রাহুল দেব বর্মন।

0: আমার সুবিধা কাজে করলানি লগন ভাবটা বিন
1: নাই জোনটা আমার লগে আছে বললে সেটা সত কথা কই দেবাটা
0: নি কয় ইলবানজি কথা বার্তা তো চলছি
1: চলছি তো
0: বর্তমানে গীত গড় শুনি দাও তারপর তোর সঙ্গে কথা বার্তা
1: কেন তিন নয়া গীত গটে
0: শুন কাই নয়া গীত তো বিড়াইলে আছে বাবু গীত কে শুনি দে পড়তো
1: আলে আলে বাজাই দে।

0: আমার কেতে লোক বুঝলাইনি, কেতে লোক আমার আদিবাসী লোক না বুঝলাইনি, সেটা কেমতি করবার কায়দা করে কাই ফার্ম লোড়া কি ডাবু লোড়া কি কেনতা কোন কুয়ানি কোনতে কোনতে করবা পড়ছে,
1: সেটা সবুট বেশি সাধারণ কথা। মো সবকে কই দেবা চাহুচি যে কিছু অসুবিধা নাই, যেতেবেলে বি যে কোনসি বাবু জন্ম হেলা আছে
0: বলে দেখা বাবু এবে আসপত্রে তার জন্ম হেলানি কে মিশা পদাই হেলানি বলে কিন্তু সবু লোক ইতে আইবার আছে কি আসপত্রে টাকা আইছি
1: না নি সবু লোককে গোটে কা নিয়ম যেমতি হলে তাঁকর জন্ম সার্টিফিকেট জন্ম হলা মানে তাকে জন্ম সার্টিফিকেট দরকার আছে, সে যেমতি হলে এবে আমার কথা আছে আমার দেখে জয়পুর লোকে মো সবু কই দেবা চাই, জয়পুরে আমার বড় আসপত্রি আছে সেইটি এবে যে বি জন্ম হলা আছে সেমানে জেলা মুখ্য চিকিৎসা অধিকারী গোটে ব্যবস্থা করা যাচ্ছেন যে সেমানে আমার জয়পুর বড় আসপত্রি লোকে গোটে জন্ম মৃত্যু পঞ্জীকরণ গোটে করেদেলে সবকে সুবিধা হো, সেটিপাই গোটে ব্যবস্থা চলছে বহুত শীঘ্র সেটা সমস্ত
0: হলে তুমি কইবা কথা বাবু আগে জনটা হেতে রেলা আগে তো জন আমার মিউনিসিপালিটি অফিস লাগে জন আসপত্রি রেলা সিটি হেতে রেলা এবে মজায় আমি শুনতেলু যে কুমলি পড়তে নে হেলানি বলি করি এবে এবে শুনবাকে মিললানি যে সীতা আমার জন বড় স্পিলাল নোয়াডা হেলা সিটি ইসি বলি করি
1: মু সবকে কই দেবাক চাই 2018 পূর্বরু 2018 পূর্বরু যেতিকি বি জন্ম মৃত্যু হইতিলা জয়পুর মিউনিসিপালিটি রে যেতবেলে আমার পুরনা হসপিটাল থিলা আমার মেডিকেল চক যোটা থিলা পুরনা হসপিটাল 2018 আগরু সেইটির যেতিকি জন্ম হইতিলা সমস্তকু মিউনিসিপালিটি লোকে তাঙ্কর জন্ম রেজিস্ট্রেশন আছে সে সেটু যাই করি পারবে 2018 পরে যোটা বি হেলা সেমানকু সবু যেহেতু পঞ্চায়েত লেভেল গলানি উমরি পঞ্চায়েত রে আছে জয়পুর বড় হসপিটাল তেণু সেমানকু রবনাগুড়া বা কুমলিপুর স্বাস্থ্য কেন্দ্র যাওয়া পড়ুছি
0: বলে ই জন আসপত্রি আমার জন উমরি পঞ্চায়েত ভিতরে আছে বলে কি সেমান সিটি যাওয়া পড়লানি নাই লোক মানে ভাবতে রেলা এবে তো আগে ইতি হইতে রেলা মিউনিসিপালিটি ভিতরে হয়ে যাইতে রেলা এবে কুমলিপুর যাওয়াকে পড়লানি মাত্র ভিতর কথা কা লোক মানে জানা নাই এটা
1: সেটা পঞ্চায়েত যেহেতু চেঞ্জ হচ্ছে যেহেতু বড় আসপত্রি উমরি পঞ্চায়েত লাগে আছে তেণু জয়পুর ব্লক র কুমলিপুর কিংবা রাবণাগুড়া স্বাস্থ্য কেন্দ্র যাওয়াকে পড়ুছি
0: এটা লোক বাবু এটা তো কৈলাস পঞ্চায়েত কথা কই দেলে এবে জয়পুর ভিতর মিউনিসিপালিটি ভিতর আমি সিটি কুমলিপুর যাওয়াকে পড়ছি কি
1: হ্যাঁ জয়পুর মিউনিসিপালিটি লোক যে বি জয়পুর মিউনিসিপালিটি নেই যে লোক বি জয়পুর বড় হসপিটাল রে জন্ম হবা সেমান সমস্ত কুমলিপুট বা রাবণাগুড়া স্বাস্থ্য কেন্দ্র যাওয়া পড়ুছি যেহেতু কাহিঁকি না যেহেতু বড় আসপত্রি বা ডিএচএচ জেলা মুখ্য চিকিৎসালয় কোরাপুট জয়পুর যোটা আছে সেটা যেহেতু উমরি পঞ্চায়েত তেণু সমস্ত কুমলিপুট বা রাবণাগুড়া স্বাস্থ্য কেন্দ্র যাওয়া পড়ুছি
0: ও সেটা উঠি গেলা বলি করে সিটি যাওয়াকে পড়লানি তার গোটে নিয়ম সেমতি আছে মাত্র লোক মন হইরাণ হেলানি বাবু এতে দুইটি জন্ম হেলানি কাগজ পত্র দেখি সিটি যাবার এটা কেমতি গোটে এবে ইতি হইছি বলে কইলা আসনি হলে এটাকে বাবু ডাউট পত্র মন লাগিছে কি কেনতা কাটা করবা কুয়ানি
1: দেখো সমস্ত বহুত সাধারণ কথা আগরু আমার কোণ হোতলা জন্ম মৃত্যু পঞ্জীকরণ সরকারঙ্কর যে ব্যবস্থা আছে সমস্তে যে কোনসি জনসেবা কেন্দ্ররে মধ্যে সেমানে আরামরে এপ্লাই করি পারিবে তা পাই আগরু আমার লাগুতলা জন্ম পাই 7 টাকা লাগুতলা চালান কাপ কিছু পয়সা দেবা দরকার নেই 7 টাকা লাগুতলা আর যে মানে ডেথ মানে মরিবা মরিবা পাই সেমানকু 12 টাকা লাগুতলা কিন্তু এবে যে তিনি চারি মাস হল কোণ হয়েছে জন্মর যে চালানটা 7 টাকা সেটা 70 টাকা হয়ে যাই
0: রেট বড়
1: রেট বড় যাই আরবার যেটা ডেথ রেটা 75 টাকা হয়ে যাই খালি চালান ভরবে যে কোন ট্রেজারি অফিসর যাই চালান ভরিকি তার নর্মাল ফর্ম আছে সে ফর্ম এপ্লাই করিকি সেমানে এপ্লাই করে দেলা পরে সেমানে মিলে যাবে
0: পরা বলবাটা বলে এটা কোনতে বাবু ব্যাংক ভিতরে যিবা না এটা
1: কাই তহসিল অফিস লাগে গলে ট্রেজারি চালান হই যাওচি ব্যাংক রে গলে বি করি পারবে সবটু বড় কথা মু আপনাকু কই দউচি আবে সরকারଙ୍କ দ্বারা ওসাক জোডা জনসেবা কেন্দ্র সব ওয়ার্ডে খুলিচি সেটি সেমানে আরামরে এপ্লাই করি পারবে
0: সিতি গলে এই গলা কোন ব্যাংকে কি ট্রেজারি যিবা গলা
1: নাই যিবা দরকার নাই সেমানে করি পারবে আউ গটে কথা মু কই দেবাকু চাহুচি যেবে বি যে কোনসি মিউনিসিপালিটি থানে হো কি জোটি বি জন্ম হো সেমানকু সমস্তকু অনুরোধ করা যাচ্ছে জন্ম হবার 21 দিন ভিতরে সেমানে এপ্লাই করলে বহু শীঘ্র সেমানে পাই যাবে সেমিতি যে কোনসি ব্যক্তি বি মরিব মরিবার 21 দিন ভিতরে যদি সেমানে এপ্লাই করছন্তি সেমানকু যথা শীঘ্র মিলি যাব 21 দিন যে 30 দিন হয়ে গলা মাস হয়ে গলা তা পাই চালান অলগা রেট বড় যাব আগে 50 টাকা সেমানকু এক্সট্রা ফিস অধিক দেওয়া পড়ছে তা দ্বারা বিভিন্ন প্রকার লোক অনেক না আমার তো জন্ম হল আছে আমি পরে সার্টিফিকেট করু কি মরিগলু মরিগলা মরিগলা পরে পরে সেমতি কর নাই সেমতি যেতে দিন তুমি ডিলে করিব যেতে দিন অধিক বড়াইব
0: তাতে অধিক ডাবল
1: আছে অধিক ডাবল
0: আছে আমার ভাই বোনকে আমনকে কই দেউ জোন পিলা মন জন্ম হেলানি সেমনর সার্টিফিকেট বনাইবাটা জরুরি আছে জোন লোক মিশা মরিগেলানি তার মিশা সার্টিফিকেট বনাইবাকে পড়ছি কেনতা বলে দেখা জন্ম সার্টিফিকেট হইকি মরবা

0: লাগে।
1: শ্রোতা বন্ধু, আজির শিশু আগামীকালের ভবিষ্যৎ, সেমানকর মৌলিক অধিকার যেমিতি অক্ষুণ্ণ রহে সেথিপ্রতি যত্নবান হওয়াকু পড়িব। সেমানকর শিক্ষা স্বাস্থ্য প্রতি অধিক গুরুত্ব দেবাকু হব। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছি তারি পছরে এমানকর বড় ভূমিকা রহিছি। শৈশব অবস্থারু শিশুকু সশক্ত করিবা, সেমানকর পুষ্টি সাধন নিমন্তে সজাগ রহিবা, তা সহিত সেমানকর শারীরিক মানসিক তথা বৌদ্ধিক বিকাশ ক্ষেত্রে পদক্ষেপ নেবা। এইপরি ভাবে সেমানকর যদি শৈশব কৈশোর অবস্থা সুদৃঢ় হুয়ে, যুবাবস্থা মধ্যে সেতিকি উন্নত আউ বিকশিত হব। এই অবসরে আজ রয়েছে আলোচনা, এক সুস্থ শৈশব এক প্রগতিশীল সমাজের মূল ভিত্তি। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী শ্বেতা রাউত।
2: প্রগতিশীল দেশ পাই সুস্থ শৈশব নিহাতি আবশ্যক। সুস্থ শৈশবর অর্থ কেবল রোগমুক্ত শরীর নুহে, গোটে সুন্দর পরিবেশ যেটার শিশু পর্যাপ্ত পোষণ পাওয়া, উত্তম শিক্ষা, ভাল স্বাস্থ্য সেবা, মানসিক সুরক্ষা, স্নেহ, নৈতিক মূল্যবোধ, সব সুস্থ শৈশব পাই নিহাতি আবশ্যক। শিশু মানে যেতবে সব সুবিধা পাইবে সেমানক ভিতরে আত্মবিশ্বাস বড়ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকশিত হব, তাহলে আমি সেই কহবা সুস্থ শৈশব। শিশুর সুস্থতা উপরে কেবল কহিলে হবনি যে তার দেহ ভালো রহবা কিংবা কোনসি অসুস্থতা ভিতরে ন রহবা, নাই। সুস্থতা কহিলে আমার খাদ্য পোষণ, শ্রদ্ধার পোষণ, সংস্কার পোষণ, শিক্ষার পোষণ, আধ্যাত্ম পোষণ, আকটর পোষণ, এ সব জিনিস বা পোষক তত্ত্ব গোটে শিশুক দরকার। খাদ্য কহিলে কম, যেমনি গোটে ছোট শিশুক আজিকালি অত্যাধুনিক জীবনশৈলী এত মাত্রে যে মহিলা মানে চাহু না কি আমি স্তন্যপান করাইবা, গোটে শিশুক মা ক্ষীর নিহতি আবশ্যক। তুমি নিজের সৌন্দর্য পাই হো কিংবা নিজের কোনসি ভিটামিন অভাব হো কিংবা মানে সফিসিয়েন্ট বা গোটে মা র স্তন্যপান করাইবার যে ক্যাপাসিটিটা ন রহবার হো কোন পাই বি হো কারণ, কিন্তু মা ক্ষীর গোটে শিশুক নিহতি দরকার, যেটা সে বঞ্চিত হওয়া আদৌ উচিত নুহে, সে প্রতি আমি ধ্যান দেওয়া দরকার। শ্রদ্ধার পোষণ, আমি কেবল পিলাটি জন্ম করেদেলে হব না, পিলাকু আমি আম গর্ভরে রাখিকি জন্ম করছেন, এতে স্নেহ শ্রদ্ধা বিশ্বাস আশা আকাঙ্ক্ষা গোটে শিশু ভিতরে আমি রহুছেন, সে আমার ভবিষ্যৎ। তেমন সে কেমিতি ভবিষ্যৎ পাই গোটে প্রগতিশীল দেশ পাই গোটে ভাল সিপাহি হয়ে পারিব, সে তা উপরে আমাকে গুরুত্ব দেবার অছি, তাকে আমি বুঝিবার অছি। শ্রদ্ধার কথা

0: গীত শুনলা পরে সমান আমার কার্যক্রম মিশা গোটে উপরে গোটে আমি শুনে দেলে বলো তো মাত্র গীত শুনিকি আলু চাষ কু ভুলে যাব না
1: তোমার
0: সমস্ত চাষী ভাই মানে যেতে সব চাষবাস করছেন খন্ডে পটে ডঙ্গর জমি থাকবে নাই বলে পড়িয়া পড়ি থাকা মিশা নিজে তাকে কিছু ডাবু দুবা দিয়ে সেটি মিশা চাষ
1: করবে
0: এই বিহন মানে মিশা পড়ে আইলে যে চাষী ভাই মানে সব টিকি ইচ্ছা করবে দুই পয়সা পাই বলে আলু বিহন নিয়ে চাষ করে পারিবে
1: এটা
0: তো সত কথা কইল হলে আমি তো গীতর কথা টিকে শুনেদেলে আলোচনা গুটে শুনেদেলে সাংসাতিক কথা গুটে রয়েছে এবে যেমন আমি কইদেলে সে মিশা তাঁর সাংসাতিক কইদেবে না রে বাবু আলু চাষ করা যা আমি বিহন আনবার অ সরকার বিহন দেবে আহরি সব প্রকার সুবিধা দেবে সবসিডি দেবে এলে যা যেমনি হলে সাংসাতি একা মিশিকি আ তুণ্ড রু তা তুণ্ড গলে সিনা হব এলে আমার কার্যক্রমে সেমনি একা চাষী ভাই গুটে অছি সাংসাতির কথা গুটে চাষী ভাইঙ্কর কথা হ্যাঁ তুমি টিকি আগে পচার সে গাই গরু পাচ্ছেন তোমা আগে টিকি পচার মুই বসিক টিকি শুনবি তা
1: মুই গোটে ভৌণী সহ কথা হইলি ভাই না আসলা বেড়ে সে কিন্তু গাই পালন করছেন সে কন কন রকিছেন কন নাই কিন্তু লাভ মিলুছে তাকে সে বিষয়ে কইছেন
0: হলে তো ভৌণী সহ কথা হইছ ভৌণী যদি গাই পালন করি চাষবাস আগে বড়লে বলে আমি কাইকি পছকু রহিবা
1: আগে পুনে বেশি ইন্টারেস্ট সব এই কাম করবা পাই
0: হলে শুনদবা
1: শুনিয়া ভাই না
2: প্রথমে আপনার পরিচয় জানিবা মু রশ্মিতা দাস তেলিয়ার রোজ জামুনা পঞ্চায়েত তেলিয়া
1: আচ্ছা আপন পশুপালন করতে
2: আজ্ঞা
1: কেতি বর্ষ হল গাই পালন করছেন
2: আমার দুই রু আড়াই বর্ষ হল রখা হয়েছে গাই গাই মান পালন করা হয়েছে
1: আচ্ছা খালি গাই করছেন না তা ছড়া কুকুড়া ছেলি এসব রখছেন
2: এসব নাই আমার খালি গাই হি পালন করা হয়েছে
1: গাই কেতে প্রকার মানে
2: নাই সব প্রকার অনেক জর্সি আমার রেড সিন্ধি হলস্টন সব প্রকার গাই অনেক
1: আচ্ছা আচ্ছা এই যে গাই পালন করছেন তার মুখ্য উদ্দেশ্য কোন মানে কোন পাই গাই রাখছেন আপন
2: মুখ্য উদ্দেশ্য কোন আমার পরিবার প্রতিপোষণ আমার জীবিকা পাই হি পালন করা হয়
1: আচ্ছা
2: তা সহিত গাই আমার পশু পক্ষী আগ পাই টিকে আও আমার আগরু টিকে তাকে প্রতি ইন্টারেস্ট হতো সে সব তাকে টিকে করা হয়েছে
1: দিনক গাই কেতবে খাদ্য দিকে
2: খাদ্য সকাল থাকে দিয়া হচ্ছে উপরবেলা।

0: আকাশবাণী জয়পুর কেন্দ্রের বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু
1: 8280306927 এবং 9449408097
0: সহজ এবং সরল উপায়ে অল্প টঙ্কায় আপন আকাশবাণী জয়পুর কেন্দ্রের বিজ্ঞাপন দিয়ন্তু।
2: আপনক স্বপ্ন বিশ্বাস অপেক্ষা মজবুত হুয়ে চেটিনাড সুপারগ্রেড সিমেন্ট রু আপনক কংক্রিট র আবশ্যকতা পাই সবুঠারু প্রথম চয়েস চেটিনাড সিমেন্ট।
3: বিরতি পরে আপনক পুড়ি থরে স্বাগত শ্রোতা বন্ধু, এবে আসন্তু শুনিবা পল্লীগীতর কার্যক্রম। প্রথমে শিল্পী হেলে শ্রীচরণ মহান্তি, শিল্পীঙ্ক কণ্ঠরে পুরাতন রচনারু এই গীত, সঙ্গীতরে সজাইছন্তি

0: ইন্দ্র বিষ্ণু আদি যেতে দেবগণ দেখিল তয়ে অমিত শক্তি ত্রিপুরা, যদি কার থায় শক্তি নিজর বাহুরে রণক্ষেত্রে হুয় আগহর, নথি পাদ তলে আসি মোর নিয়রে শরণ। ত্যাগ কর স্বর্গপুর দৈত্যপতি পাই, জীবনরে অছি যেবে লোভ রম্ভা মেন কালি যে দেছন্তি রূপবতী, খোটাও পদে আড়ি মোহরি সেবায় শিক্ষা কর। ধনরত্ন অমরাবতী রে লুণ্ঠন কর সে সব অধিকার করি দৈত্যপতি পাই, বরুণ কুবের ইন্দ্র আবর দেবতা করিছন্তি আজি মোর দাসত্ব স্বীকার, ত্রিপুরা সুরদে আজি ত্রিপুর বিজয়।
1: ত্রস্ত হই দেবগণ সর্বে শরণ পশিলে যাই সদাশিবঙ্কর, তৃপ্ত করি মন্ত্র বলে সর্বে ধূর্যটিঙ্কু জনাইলে স্বর্গপুরে ঘটি।